0: কেপাচিটি দিয়ে কাম করে কিনা সব পেট্রোল পাম্পসে দরকার হিসাব রাখবলে দিয়ে আছে। এল পি জি তো কুকিং কারণে জারি রাখি আছে আর যা তিন তিন সময়ে 1,34,00,000 ডোমেস্টিক এল পি জি সিলিন্ডার্স লাগা ডেলিভারি করেছে আর কমার্শিয়াল এল পি জি সাপ্লাই তো ইদ মাহিনা 1 তারিখ পাশতে 1,32,000 দিয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস পর ইবোলা বিমার জড়িয়া দিয়ে প্যাসেঞ্জার্স জনকান এফেক্টেড দেশপর আহিয়া নহলে ট্রান্সিট করে আখান কারণে একটা এডভাইজারি ইস্যু করেছে। এডভাইজারি পা কৈছে কি ট্রাভেলার্স জনপর হাই রিস্ক দেশ দিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অফ গঙ্গো ইউগান্ডা আর সাউথ সুদান কান্দি যাইছে আর বুখার মাথা পিখা গাও বিখা আচানক খনোলা আর ভমিটিং করিয়া গোলা বিখা লগা সিমটম চলে জলদি মেডিকেল সুরক্ষা লোবলে লাগে এতিয়া একটা রিপোর্ট হনি বলি পাবো।
1: সরকার পারা কৈছে যাত্রী কুড়িয়া খান জন সাসপেক্টেড নহিলে কনফার্ম ইবোলা পেশেন্ট লাগা ব্লাড নহিলে বডি ফ্লুইডস লগতে সিধা কন্টাক্ট হওয়া খান পারা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নহা আগেতে লগে লগে এয়ারপোর্ট হেলথ অফিসার্স নহিলে হেলথ ডেস্কে রিপোর্ট করিব লাগে। অথরিটিস পারা কৈছে ট্রাভেলার্স খান পুঞ্চিয়া পাছতে 21 দিন ভিতরতে ইটু নিচিনা সিমটমস হইলে জলদি মেডিকেল সহায়তা লবলে আর হেলথ কেয়ার অথরিটিস লগতে নিজের ট্রাভেল হিস্ট্রি জানাই দিবলে লাগে। যাত্রী কুড়িয়া খানকে সালাহ দিছে কি তাই খান লাগা সুরক্ষা রাখবলে আর ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন লাগা পালন করবলে কারণে হেলথ স্ক্রিনিং আর পাবলিক হেলথ মেজার্স দিয়ে মদত দিবলে কৈছে। আসনীয় আকাশবাণী নিউজ কোহিমা।
0: এতিয়া থাকে ডিমাপুর মিউনিসিপাল কাউন্সিল ডিএমসি চেয়ারম্যান হকেতু ইয়েপথমি খিলাফ নো কনফিডেন্স মোশন আর ফ্লোর টেস্ট হবলে থাকে আদো সিগনেটরিজ লাগা আধাবরা সাত দিয়াদো হাতাই দিয়া পাশে ক্যান্সেল করে দিছে। ডেপুটি কমিশনার ডিমাপুর ডক্টর তিনু চংসি চাংপরা জানাই দিছে কি যা কালিকটা লিখি গেনা দিয়া দি 12 সিগনেটরিজ থাকিয়াবরা 6 জনে ডিএমসি চেয়ারপার্সন খিলাফ নো কনফিডেন্স মোশন দি সাত দিয়াদো ওয়াপাস হাতাই দিছে। সিগনেচার্স লাগা ঠিক আর স্বচ্ছা ভেরিফাই করিয়া পাশত হাতাই দিবলে অনুরোধ দিয়ে মনপুরা হওয়ার পাশতে ডেপুটি কমিশনার বা স্পেশাল মিটিং মে 22 তারিখ রাখবলে থাকি আদো ক্যান্সেল করে দিছে। ডক্টর চাংবরা কৈছে কি নো কনফিডেন্স মোশন কারণে নোটিস দিয়াদো হাতাই দিছে আর মামলা দু বন্ধ করে দিছে। ন্যাশনাল ক্লিন ইয়ার প্রোগ্রাম NCAP নিজেদের একটা স্পেশাল অওয়ারনেস আর সেন্সিটাইজেশন প্রোগ্রাম তো ব্রিকেলন ইউনিটস কারণে জাকালে ডিমাপুরে রাখিছে। প্রোগ্রাম তো ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার ডিমাপুর বা নাগাল্যান্ড পলিউশন কন্ট্রোল বোর্ড NPCB লগতে মিলাই কিনে রাখিছে। প্রোগ্রাম বা এয়ার পলিউশন দি জাননি বাড়াই দিবলে ব্রিকেলন আদাত দি সাফা রাখবলে আর NCAP লাগা ভাবনা দি সাত দিবলে ধ্যান রাখিছে। অফিসার দি কথা করে সাইন্টিস্ট বি NPCB ইয়ানাথম কেথানবা হাওয়া কোয়ালিটি বিয়া ব্রাহ্মানু লাগা গাঁও এনভাইরনমেন্ট আর হাওয়া পানীরে দুঃখ দিয়া লাগা জানাইছে আর সিনিয়র এনভাইরনমেন্ট ইঞ্জিনিয়ার আখালি এ সোব্রা এনভাইরনমেন্ট কমপ্লায়েন্স লাগা দরকার আর ব্রিক ইন্ডাস্ট্রি দি সাফাওয়ালা টেকনোলজিস জেলা বলে জানাই দিছে। স্মার্ট ইলেকট্রিসিটি মিটার্স খান মন টাউনে ইনস্টলেশন করবলে জড়িয়া দিয়ে মানুষ খান চিন্তা আর গালত জানকারী বেশি থাকিয়া সময় ইলেকট্রিক্যাল সাবডিভিশন মনবরা মানুষ খান লগতে এটা গামজারি থাকিয়া দি মিছা কথা ফিলাই থাকিয়া দই বিশ্বাস না করবলে অনুরোধ করেছে। SDO ইলেকট্রিক্যাল সাবডিভিশন মন থানিয়ালো খাতবরা জানাই দিছে স্মার্ট ইলেকট্রিসিটি মিটার্স ইনস্টলেশন তো ইন্ডিয়া সরকার লাগা পাওয়ার সেক্টর ডিজিটাইজেশন ইনিশিয়েটিভ রিভাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম নিচিটি জারি রাখি আছে। শ্রী খাটপ্রা কৈছে স্মার্ট মিটারিং প্রোগ্রাম পর খোলা আর সাফা বিল্ডিং ঠিক রাখবলে এনার্জি ম্যানেজমেন্ট আর ইলেকট্রিসিটি সার্ভিসেস তো কনজিউমার্স লগতে ভালবা দিবলে আছে। এটারপা কৈছে কি ইনস্টলেশন কাম তো খালি অথরাইজ এজেন্সিস আর অফিসিয়ালস করে আছে। মন টাউন লাগা সব ইলেকট্রিসিটি কনজিউমার্স লগতে এক্সারসাইজ সময় ইনস্টলেশন টিম লগতে মিল মিলাপ দিব অনুরোধ করেছে। কনজিউমার্স জন বা ক্লারিফিকেশন নহলে অফিসিয়াল জানকারী লাগে ডাইখান বা ডিপার্টমেন্ট নহলে অথরাইজ ENVIL অফিসিয়াল শিক্ষা লগতে কন্টেক্ট করবলে পারিব। আর একটা ট্রেনিং প্রোগ্রাম তো সাস্টেনেবল ফিশ ফার্মিং ম্যানেজমেন্ট দিয়ে ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিস ভোকাদি জাকালে রাখি গেনা সাইন্টিফিক ফিশ ফার্মিং আদাত খান আর সাস্টেনেবল একুয়াকালচার ম্যানেজমেন্ট দিয়ে কিষাণ খান মাজুদি বাড়াই দিবলে আছে। ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার রলান্থং ইজংপ্রা সুধার লাইভলিহুড টকা পয়সার লাভ আর নিউট্রিশনাল সিকিউরিটির লগত একুয়াটিক ইকোসিস্টেম বাজাই দিবলে সাইন্টিফিক ফিশ ফার্মিং লাগা দরকার জানাই দিছে। অফিসিয়ালসরা কৈছে কি এটা নাগাল্যান্ড বা 30% নিচিনা প্রডিউস করে আছে। একই সময় একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দো ওয়াটার PH টেস্টিং দি ট্রেনিজ কারণে রাখিছে। ইতিলগত আজি ফুজোর লাগা খবর ইমান দিছে করে আছি শুনে থাকিবি সামসাদ বাজি দাস মানে নাগামিজ খবর আনি দিবলে আছে।

আসনুকে আউটমেবিশি পাকিন সিনুয়াং আশুকু চাং আসনুকদিন রেডিও মাবাং টেরা কোয়াদং বাদন মুম্বাই নিঙি ভেভেদ পার্টি

0: species thaki ase itu lokot milai kina mollusk laga 50 kisam aro 78 kisam kha laga insects kan stated document kore thaki ase union home minister Amit Shah ra kwesi ki sarkar ba smart border project lakho kore digena pura simona do bishi bachap aro masbut banai dibole ase bsf laka investiture ceremony nai dili de aji kotha kore shri shah ra kwesi project ti drones radars cameras aro dosra technical resources milai gena rakhibole ase
1: पहले एक साल के अंदर ही स्मार्ट बॉर्डर कंसेप्ट के साथ सीमा सुरक्षा बल की सुरक्षा में सभी प्रकार की तकनीक को लैस कर एक अभेद बॉर्डर की हम सुरक्षा की ग्रिड बनाने का काम आगे बढ़ रहा है और बहुत कम समय में गृह मंत्रालय ड्रोन रडार आधुनिक कैमराज और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा
0: होम मिनिस्टर बाकोसी इंटरनेशनल सीमाना लगा सिक्योरिटी दो दुख लुकुत सामना करे बोले एक तो अलग काम न हो इट किंतु टेरिटोरियल जिम्मेदार हिसाबी राखी बोला गया श्री शाह बाकोसी के बिशी दुख थकिले भी फोर्स पर देश लगा गर्व माने रखिया से तबरा नोटन सिक्योरिटी धमकी दे इलीगल इन्फिल्ट्रेशन नार्कोटिक स्मगलिंग नकली करेंसी भाकुरिया और हथियार और ड्रग्स स्मगलर क्रखन जनाई से होम मिनिस्टर बा मिलाई कि कम्प्रेहेन्सिव सिक्योरिटी फ्रेमवर्क रखी बोले और स्टेट पुलिस Central Armed Forces, Intelligence Agencies, or Local Administration Majudi Milajura Rakibali Koise. Director of Animal Husbandry or Veterinary Services Nagaland Pra Idea African Swine Fever ESF to State Laga Alakalak Jagadi Thagyadu Saira Kiase. Department Brakwesi ki sub district veterinary offices or field staff lokoti milaikina surveillance, bimar rokhaidia, janani dia, sample collection, aro bimar pilai thagya rokhabali, biosecurity gadam khan uthayase. Department ba manukhan lokodi gauri achanak bimar noheli muria khan sub seosurat veterinary institution noheli office lokoti khobor বলে সালাহ দিছে এইটো ব্রহ্মানুখান লগতে অথরাইজ নাকুরিয়া বিক্রির নাকুরি বলে নহলে গাউরি আর গাউরি মাংসখান এফেক্টেড এরিয়াস পরা না আনি বলে জানাই দিছে ডিপার্টমেন্ট পরা গাউরি পালিয়াখান লগতে ফার্ম হাইজিন আর বায়ো সিকিউরিটি আদাত খান কারাবরা মানি বলে আর মরিয়াখান নদী পানি জঙ্গল নহলে খোলা পাবলিক জায়গা খান দি নাফিলা বলে জানাই দিছে ডাইরেক্টরেট পা সব মিডিয়া হাউসেস আর মানুখান লগত ডিপার্টমেন্ট বা দিয়া ভেরিফাইড জানকারি একলা মানি কিনা গলতি জানকারি না দি বলে নহলে ভয় করব না দি বলে অনুরোধ করেছে আকাশবাণী কহিমারপা আপনি খান লগতে খবর আনি দিয়াছে তাজা খবর শুনব কারণে আমি খান লাগা এক স্যান্ডেলস AIR নিউজ এলার্টস আর AIR আন্ডারস্কোর কহিমা দি ফলো করবি আপনি খান বা ইটু খবর নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কহিমারপা শুনবলে পাব ওয়েলকাম বেক আপনি খান সামলাগা খবর শুনি আছে কহিমা ডিস্ট্রিক্ট বা জান ভাগেদারি অভিযান সবসি দূর সবসি পেহলে IEC ক্যাম্পেইন পর জাননি তাকত করে দিবলি আর আলাগ আলাগ সরকার ওয়েলফেয়ার স্কিমস লাগা সার্ভিসেস পর মানুখান লগতে অন্তিম মাইল ডাক পৌঁছাই দিবলে আছে ক্যাম্পেইন দু প্রধানমন্ত্রী লাগা স্বপ্না বিকশিত ভারত পা মন উঠাই দিকা ট্রাইবেল কমিউনিটিস এম্পাওয়ার করে দিবলি ট্রাইবেল হেরিটেজ উঠাই কিনা ট্রাইবেল হাক তো গ্রাস রুটস ভাগ লোবলি দিয়া আর ডিপার্টমেন্টাল মিল মিলার পর তাকত করে দিবল আছে ক্যাম্পেইন নিচিদি জান সোনওয়াই অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম ভিলেজ ইমার্শন ইনটাইটলমেন্ট রেজলিউশন আর কমিউনিটি আউটরিচ ইনিশিয়েটিভস মিলাই কিনা আছে ক্যাম্পেইন লাখ করে দিয়ে ডেপুটি কমিশনার কহিমা বি হে নকপু চেম্বরা জানাই দিছে আলাগ আলাগ ডিপার্টমেন্টস পর জাননি দিয়া কাম আউটরিচ প্রোগ্রামস সার্ভিস ডেলিভারি ক্যাম্পস আর লোকাল মানুখান লগতে ক্যাম্পেইন সময় বাতচিত করবল আছে এলিজিবল বেনিফিশিয়ারিস খান ওয়েলফেয়ার স্কিমস আর দরকার সার্ভিসেস লগতে খোলা আর সাফা আর অ্যাক্সেসিবল নিয়ম দি জোরাই দিবলে আছে নাগাল্যান্ড লাগা 11 ডিস্ট্রিক্টস কারণে পার্ট টাইম করেসপন্ডেন্স লাগা এঙ্গেজমেন্টটো রিজনাল নিউজ ইউনিট আকাশবাণী কহিমা কারণে রিজাল্টস জানাই দিছে রিজাল্টসটো আকাশবাণী কহিমা লাগা নোটিশ বোর্ড পর সাবলি পারিব আর ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন নাগাল্যান্ড বা জানাই দিছে কি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট COAT UG 2026 কারণে লিখিবলে খান আর প্যারামেডিকেল এগ্রি অ্যান্ড লাইট ডিগ্রি কোর্সেস দিয়ে নাগাল্যান্ড স্টেট রিজার্ভ সিটস লোবলে কারণে রেজিস্ট্রেশন ফর্মসটো ইটোলাকা অফিস কোহিমার বা লোবলে পারিব এটোবার জানাই দিছে কি রিজার্ভ সিটস খালি স্টুডেন্টস খান ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি

0: সাবজেক্টস এগুলা কারণে হবলে আছে ফর্মস তো ফার্স্ট যখন অফিস কাম করিয়া সময় পর লবলে পারিব এটু তো ওয়েবসাইট dte.nagaland.gov.in পর ভি ডাউনলোড করিবলি পারিব ফর্মস ভরাই কেনা সিউএটি স্কোর কার্ড লগতে ইস্যু করি জমা দিবলি অন্তিম দিন তো জুন 30 তারিখ হবলে আছে খবর শেষতে হেডলাইন্স দুবাৰ জনাই আছে নাগাল্যান্ড গভর্নর নন্দ কিশোর ইয়াদব কৈছে নর্থ ইস্ট লাগা ধুন ট্রাইবেল হেরিটেজ তো ইন্ডিয়া লাগা কালচারাল লিগাসি লাগা সবচেয়ে দরকার ভাগ বানাই রাখি আছে চিফ মিনিস্টার নিপিয়ারিও বা নাগাল্যান্ড লাগা ধুন ইকোসিস্টেম বাঁচিয়ে রাখি বলে ওয়াপাস কাম করি বলে কয়েছে ইউনিয়ন মিনিস্টার অমিত শর্মা কৈছে কি সরকার বা স্মার্ট বর্ডার প্রজেক্ট লাগু করে সিমনা কান বেশি বাচ্চাপ আর মজবুত বানাই দিবলে আছে আর নাগাল্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেনারি সার্ভিসেস ডিপার্টমেন্ট বা এটি আফ্রিকান সোয়াইন ফিভার ফেলাই থাকে ওপর চাই রাখি আছে আর এইটার আজি চামলগা খবর ইমান শেষ করে আছি শুনে থাকিবি আহিয়া কালি ফুজোর 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে।
1: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV-infected and affected persons.
2: The Act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare, and other public services.
1: Let's build a world where stigma has no place.
2: This information is brought to you by Nagaland State AIDS Control Society.
3: Good evening, this is Akashvani Kohima. I'm Nenginam Hangsing with the Evening Bulletin. The headlines. Nagaland Governor Nand Kishore Yadav says rich tribal heritage of Northeast forms invaluable part of India's cultural legacy. Chief Minister Nipu Rio calls for renewed efforts to protect Nagaland's rich ecosystems. Union Minister Amit Shah says government to launch smart border project to make border more impregnable. Nagaland Animal Husbandry and Veterinary Services Department closely monitoring present outbreak of African swine fever. Now the news in detail. Governor of Nagaland Nand Kishore Yadav today said that the rich tribal heritage of Northeast forms an invaluable part of India's collective civilization and cultural legacy. He emphasized that preservation of heritage should not be viewed as resistance to progress but as an effort to ensure that development remains culturally sensitive, inclusive and sustainable. The governor, who is also the chief rector of Nagaland University, was speaking at the inaugural ceremony of the national seminar on the theme Revisiting Tribal Heritage of Northeast India. Challenges and Opportunities, organized by the School of Humanities and Education, Marymount Campus, Kohima, Nagaland University. Stating that rapid globalization, modernization, urbanization and technological advancement have posed serious challenges to traditional institutions and cultural practices, he expressed concern over the gradual decline of indigenous languages, fading oral traditions and the growing disconnect of younger generations from their cultural roots. In this regard, Mr. Yadav stressed the importance of academic discussions and seminars aimed at preserving and promoting tribal heritage. Highlighting the role of universities, the governor said that Nagaland University can play a transformative role by encouraging interdisciplinary studies, strengthening indigenous knowledge systems, promoting local languages, and bridging traditional wisdom with modern scholarship. On International Day for Biological Diversity today, Chief Minister Nipu Rio called for renewed efforts to protect the state's rich natural heritage and ecosystems. In a social media post, Mr. Rio said the state celebrates Nagaland's rich biodiversity and ecosystems that sustain the people, culture and way of life. He noted that Nagaland is part of one of the world's biodiversity hotspots and stressed the importance of strengthening conservation efforts to preserve its natural resources. According to documented records, the state has 1,231 cultivated crop species, including 105 crops grown in jhum fields. The state also possesses 248 species of wild edible fruits, 128 wild edible vegetables, 52 edible flowers, and 58 varieties of wild edible mushrooms. In addition, Nagaland has 656 medicinal plant species, 57 bamboo species, 345 orchid species, 346 lichens, and 280 fern species, including 560 indigenous local useful species, 147 commercial timber plants, and several lesser-known